0: অর্পণ করিলেহে এই লক্ষ্য সাধন হব। রামমোহনের সুস্পষ্ট শিক্ষাদর্শ তেতিয়াও ব্রিটিশ শাসক শ্রেণীর বোধগম্য হওয়া নাছিল। আনহাতে রক্ষণশীল হিন্দু সমাজে এই শিক্ষাদর্শর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছিল। 1830 চনত সতীদাহ প্রথা নিষিদ্ধ করা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করিবর বাবে ধর্মসভা প্রতিষ্ঠা হওয়া কথা মন করিলে রক্ষণশীল হিন্দু সমাজের অক্ষুণ্ণ প্রভাব আর শক্তির কথা বুঝিব পারি। অবশ্যে শিক্ষার ক্ষেত্রত রামমোহনে নতুন আদর্শ সুস্পষ্ট করে দি উদারনৈতিক সকলের মাজত এক গভীর আলোড়নের সৃষ্টি করেছিল। ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনহীনতা প্রতিপন্ন করে তেওঁ রক্ষণশীল দলের যোগ্য প্রত্যুত্তর দিছিল। রামমোহনের শিক্ষাদর্শ আছিল সুসংগত মানসিক আদর্শে সমৃদ্ধ। ব্যক্তি আর সমাজের নিশ্চিত কল্যাণ আর মানসিক বিকাশ তার মূল কথা আছিল। ইংরাজী শিক্ষার যোগেদি জীবিকা অর্জনের পথ সুগম করাতক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চা, যুক্তিবাদী চিন্তার প্রাধান্য আর সামাজিক গতিশীলতা তার প্রধান লক্ষ্য আছিল। ইংরাজী ভাষা শিক্ষা দিয়ার নীতি ব্রিটিশে গ্রহণ করলেও রামমোহন রায়ের পূর্ণতর শিক্ষাদর্শ পরবর্তী কালতেও ফলবতী হবলে নাপালে। কিন্তু রামমোহন রায়ের পৰা লাভ করা নতুন শিক্ষাদর্শর প্রেরণায় ধীরে ধীরে তরুণ সমাজের হৃদয় স্পর্শ করেছিল। রামমোহন রায়ে পাশ্চাত্য শিক্ষার পক্ষে ওকালতি করে 1824 চনত লর্ড আর্মহার্স্টলৈ পত্র লিখার 10 বছর পিছতে দেশের তরুণ মানসত এই অপূর্ব পরিবর্তনের বতাহ বলিছিল।
1: মুকুতামালা, আজির মুকুতামালা রাজা রামমোহন রায়ের রচনার পর লওয়া হল। এই আকাশবাণী গুয়াহাটির মহাবাহু শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান। আজির শিল্পী ধনদোতাই কুলকার্ণী, এটি খেয়াল রাগ কবিরী ভৈরব।

জীবন আলীর যুগলবন্দী এই মাহর দম্পতি মঞ্জুস্না মহন্ত গোস্বামী আর হৃদয় গোস্বামী। প্রচার হব দেওবারে নিশা 9:30 বজাত।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সেলুলয়েড, সেলুলয়েড হল নাইট্রোজেন সেলুলোজ কেম্ফর আর ইথানলর পৰা উৎপাদন করা এবিধ থার্মোপ্লাস্টিক। ই অতি দৃঢ় দ্রাহ্য আর স্থিতিস্থাপক পদার্থ। ইয়ার উপর পানি, বিভিন্ন তেল, অম্ল, খার আদি রাসায়নিক দ্রব্যই ক্রিয়া করে। 1869 চনত আমেরিকার জন ওয়েলসি হায়াত নামৰ উদ্ভাবক এজনে নাইট্রোসেলুলোজ কেম্ফর আর অ্যালকোহলর মিশ্রণ ঘটায় প্রথমে সেলুলয়েড প্রস্তুত করেছিল। সেলুলয়েড আবিষ্কারের একটা আমোদজনক ঘটনা জড়িত হয়ে আছে। এবার সোনবাইন নামৰ রসায়ন বিজ্ঞানী এজনে পাকঘরের জুইত গাঢ় সালফিউরিক এসিড আর গাঢ় নাইট্রিক এসিডর মিশ্র এটা গরম করে থাকতে হঠাৎ পাত্রটা ভাগি থাকিল। লড়ালড়িক ঘৈণীয়েকে পাকঘরত ব্যবহার করা কপাহী কাপড়ের এপ্রন এটাৰে মজিয়াত পড়ে যাওয়া এসিডখিনি মুছি পেলাইছিল। এপ্রনটো শুকাবর মেলি থাকতে সেইটোত বিস্ফোরণ ঘটি জুই লগা তেওঁ লক্ষ্য করেছিল। এই ঘটনার বিজ্ঞানীজনে উপলব্ধি করলে যে কপাহী সূতাত থকা সেলুলোজর এসিডর বিক্রিয়া ঘটি গান কটন নামের বিস্ফোরক দ্রব্য উৎপন্ন হয়েছে। ইয়ার পশত সোনবাইনে সেলুলোজ থকা আন কিছু পদার্থক যে কাগজ আদিক নাইট্রিক এসিড আর সালফিউরিক এসিডর মিশ্রর সহ বিক্রিয়া করবলে দিও সেলুলোজ নাইট্রেট উৎপাদন করলে।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।
1: আজি পুৱা 9 বজাৰ পৰা সন্ধিয়া 6:30 বজালৈ অসম বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগণনা সন্দৰ্ভত জনমত 2026 শীৰ্ষক দিনজোৰা আলোচনা প্ৰচাৰ কৰা হ'ব। নিশা 8:02 পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানত হিউমেন পাপিলোমা ভাইৰাছ ভেকচিনেশ্যন এণ্ড এৱেৰনেছ এবাউট চাৰ্ভিকেল কেঞ্চাৰ এই বিষয়ে ডক্টৰ অনুৰাধা বৰঠাকুৰ আৰু সবিতা দাসৰ সৈতে এটি সাক্ষাৎকাৰ শুনিবলৈ পাব। সাক্ষাৎ গ্ৰহণ আৰু প্ৰযোজনা সীমান্ত বাৰ্মাৰ।

0: জিতদা সিন্ধিয়াকে আদি করে দল এড়ি এড়ি বিজেপিলে আহি আজি মন্ত্রী হল বা আসন এখন পালে শ্রদ্ধা সম্মান পালে আর এই ট্রেন্ড তো বোধহয় চলিয়ে থাকবে এনে লাগছে।
1: সচিন পাইলটও রাজস্থান
0: অবস্থা আছে খবর আছে।
2: বৈশ্য ডাঙরিয়া একটা ডাঙর পলিটিক্যাল কথা ইয়াত জড়িত হয়ে আছে। আজি আপনাদের দেখিছে যে গৌরব গগৈ লোকসভাত কংগ্রেসের
3: উপদলপতি
2: আর উপদলপতি হিসাবে তেও সরকারি পক্ষ যে ধরনের সমালোচনা করে কোনো ধরনের বাক্য একটা শব্দরও ইফাল ইফাল নকরাকে বড় সংযত আর খং রাগ নোহাকে ইমান সুন্দরকে কয় তথ্যগতভাবে কথা কোয়ার ধরন সময় প্রেজেন্টেশন গোটেইবিলাক এইবিলাক অস্বীকার করব
0: নয়।
2: কিন্তু এই যে গৌরব গগৈ ডাঙরিয়াক আনি রাজ্যিক সভাপতি করলে ইয়াতো মানে একটা রাজনৈতিক গুণ একটা মানে পাও মোর একটা নিজস্ব একটা যেটু নিরীক্ষণ আমার ধারণা যে গৌরব গগৈ লাহে লাহে রাষ্ট্রীয় পর্যায়ত মানুষে চিনি পাওয়া হয়েছে
3: এনেকুৱা হয়েছে নাকি রাষ্ট্রীয় পর্যায়ত
2: রাষ্ট্রীয় পর্যায়ত যেহেতু রাহুল গান্ধীর প্রত্যাহ্বান হব পারে গতি রাহুল গান্ধীয়ে রাজ্যিক নেতৃত্ব দি রাজনৈতিকভাবে এক এনেকা একটা পর্যায়ে লই যাব
0: পুলিশে কথাটো বহুখিনি গুরুত্ব আছে
1: দেই
2: কারণ গৌরব গগৈ যদি এই যেটা উত্থান এই উত্থানটোয়ে যদি দলপতি পর্যায় পায়গৈ পরবর্তী পর্যায় যদি আকো কিবা হয় এই কথাটোর একটা তাত জ্যোতি পেলাবলে গৌরব গগৈ ইয়াত লৈ অহা হল তেওঁ সভাপতি করা হল তেওঁ বিধায়কর প্রার্থিত্ব দিয়া হল
1: আর আজি নিষেধ করিলে
2: আজি আজির দিনত তেওঁ সেই আজির দিন রাজনৈতিকভাবে এই ডর কথা
0: কংগ্রেসের নেতা হওয়ার আগে সভাপতি হওয়ার আগে লোকসভার সদস্য ব্যক্তি এজন মানুষ সেই মানুষজনের মনটো আজির দিনত প্রায় ধ্বংস করে দিয়া হয় আর সেই যুক্ত উদ্যমে লোকসভাত ভাষণ দিছিল সেই বস্তুটো হয়তো আমি দুবার দেখবলে পাম নে না পাম
2: সন্দেহ
1: আছে। পশ্চিমবঙ্গ
0: ভবানীপুর সর্ব সমষ্টিত রঞ্জিত দাস বহু হাজার ভোটের ব্যবধানত বিজয়ী হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া নাই। মনোরঞ্জন তালুকদার হারিছে আর মন্দিয়া সমষ্টিতো সেইদরে যেটু আমার মুখ্যমন্ত্রীগুলো আব্দুল খালেকক এড়িয়ে দিছিল কংগ্রেসের তাদের শর্মান আলী তৃণমূল কংগ্রেসের শর্মান আলী ডাঙরিয়া তাত বিজয়ী হয়েছে।
3: এটা আমি ভোট গণনার শেহতীয় তথ্যের আমার সেটা স্টুডিওতে লৈ যাম। স্টুডিওত আছে সংগীতা শর্মা।
4: নমস্কার, বিধানসভা নির্বাচনের ভোট গণনার শেহতীয়া তথ্য লৈ মানে সংগীতা শর্মা। শেহতীয়া তথ্য অনুসরি বিজেপিয়ে ইতিমধ্যে তিনিখন আসনত জয়লাভ করার লগতে 78খন আসনত আগবাড়ি আছে। কংগ্রেসে 21খন আসনত অগ্রগতি লাভ করেছে। বিপিএফে এখন আসনত জয়লাভ করার লগতে নখনত আগবাড়ি আছে। অসম গণ পরিষদে 8খনত, AIUDF আর রাইজর দলে 2খনকৈ আর তৃণমূল কংগ্রেসে এখন আসনত আগবাড়ি আছে। যোরহাট সমষ্টিত অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বিজেপি প্রার্থী হিতেন্দ্রনাথ গোস্বামীর হাতত পরাজিত হয়েছে। হিতেন্দ্রনাথ গোস্বামী 23,000 রাউন্ডর অন্তত বিজেপি প্রার্থী রূপক শর্মা তেওঁৰ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দুর্লভ সোমাতকৈ 58,000 অধিক ভোটত আগবাড়ি আছে। কলিয়াবর সমষ্টিত অগপর কেশব মহন্ত সপ্তদশ রাউন্ডর অন্তত তেওঁৰ নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী জিতেন গৌরতকৈ 16,000 অধিক ভোটত আগবাড়িছে। সামগুৰি সমষ্টিত কংগ্রেসের তানজিল হুসেইন বিজেপির অনিল শইকীয়াতকৈ 63,000 অধিক ভোটত আগবাড়ি আছে। রহা সমষ্টিত দ্বাদশ রাউন্ডর অন্তত কংগ্রেসের উৎপল বনিয়ায় 60,574 ভোট লাভ করার বিপরীতে বিজেপির শশীকান্ত দাসে 54,692 ভোট লাভ করেছে। শিবসাগর সমষ্টিত একাদশ রাউন্ডর ভোটগণনার অন্তত রাইজর দলের প্রার্থী অখিল গগৈর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কুশল দুয়ারীতকৈ 10,000 অধিক ভোটত আগবাড়িছে। নাজিরা সমষ্টিত দ্বাদশ রাউন্ডর গণনার শেষত বিজেপির ময়ূর বরগোহাঁই কংগ্রেসের দেবব্রত শইকীয়াতকৈ 32,000 অধিক ভোটত আগবাড়ি আছে। ডিমৌ সমষ্টিত বিজেপির সুশান্ত বরগোহাঁই কংগ্রেসের অজয় কুমার গগৈতকৈ 28,000 অধিক ভোটত আগবাড়িছে। রঙানদী সমষ্টিত বিজেপির প্রার্থী ঋষিরাজ হাজরিকা 24,294 ভোটত আগবাড়ি আছে। লক্ষিমপুর বিধানসভা সমষ্টিত বিজেপির প্রার্থী মানব ডেকা আগবাড়িছে। ঢকুয়াখানা সমষ্টিত বিজেপির প্রার্থী নবকুমার দলে 24,916 ভোট লাভ করে আগবাড়ি আছে। মানকাছর সমষ্টিত ষষ্ঠদশ রাউন্ডর অন্তত কংগ্রেস প্রার্থী মহিবুর রহমান 44,000 অধিক ভোটত আগবাড়িছে। বিহপুরিয়াত বিজেপি প্রার্থী ভূপেন বৰা নিকটতম প্রতিদ্বন্দ্বিতকৈ 8,000 ভোটত

0: আমি আলোচনা করে আসছিল দলীয় আদর্শ রাজনীতির কথা, যে রাতের ভিতরতে দল সলনি করে আহি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার কথা। এই ক্ষেত্রে একটা কথা মোৰ মনলৈ আহিছে, আমি মিশ্রদাই কৈ আছিল যে গৌরব গগৈক কিদরে হয়তো
1: রাষ্ট্রীয়
0: প্রেক্ষাপটের পর ইয়ালৈ অনা হল, ঠিক একই ধরনের কথা এটা মোৰ মনলৈ আহিছে। আমি কিছুদিন আগতে সকলোৱে প্রত্যক্ষ করেছিল আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ এগারে জনসাধারণের যে সেনসিটিভ বিষয় কিছু লৈ রাজ্যসভাত ভাষণ দি জনপ্রিয় হয়ে পড়ছিল, আর সেইখিনি সময়তে তেওঁৰ যিটো দল সেই দলের শীর্ষ নেতার পর অবজ্ঞার সম্মুখীন হয়েছিল, যুক্ত কথাত হয়তো তেওঁ সমর্থনের দরকার আছিল। মিশ্রদাই কোৱাৰ দৰে এই খামোচ মারি ধরে থাকা যখন নেতা আছিল সেই সকলের রুখত পড়ার ফলত তেওঁলোকে আৰু কেইজনমান মিলি
1: সাতজন
0: হৈ এন্টি ডিফেকশন লট নপরাকে তেওঁলোক দল সলনি করে রাতারাতি আম আদমির পর
1: বিজেপি
0: হয়ে পড়ল। এইখিনিতে আমি এইখিনিলেকে সব ঠিকই আছিল, কিন্তু যত এই এন্টি ডিফেকশন লটোর সুরুঙাটো তেওঁলোকে উলিয়ায় তেওঁলোকৰ ব্যক্তিগত কিছু অসুবিধা হব পাৰে, কিন্তু রাইজে ভোটদান করা বা রাজ্যসভালৈ যে আমি পরোক্ষভাবে নির্বাচিত করো প্রত্যক্ষ নহয়, কিন্তু সেই যিখিনি মানুষের দ্বারা তেওঁলোক নির্বাচিত হয়েছিল সেই আদর্শটুক তেওঁলোকে বুড়া আঙুলি দেখুয়া নহল জানো। গতি যিখন আইন এন্টি ডিফেকশন ল বুলি আমার ইয়াত আছে সেই আইনখন কিবা সংশোধনীর ক্ষেত্র অলমান চিন্তার কারণ হয়ে উঠি নঠিছে
1: মানে প্রয়োজন
0: প্রয়োজন আহি পড়ছে বলে আপনি ভাবে নাকি? বিজেপির রঞ্জীব শর্মা
1: এটা আমার হয়তো সংযুক্ত আছে,
0: আমি আলোচনা অব্যাহত রাখিম, কিন্তু আমি তেওঁলৰ কথা পাতি লৈছো।
1: হ্যালো শর্মা ডাঙরিয়া, প্রথমতে আপনার শুভেচ্ছা জানাইছো। দল আশা করার ধরনের নিশ্চয় একবারছে, কি কব প্রথমতে?
2: আমি প্রথমতে অসমৰ ৰাইজক আমি শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, কৃতজ্ঞতা প্রকাশ কৰিছো। অসমৰ জনসাধারণে যে আশীর্বাদ দিছে সেই আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞর ফলত আমি সেই আশীর্বাদ পাইছো। দলের সাংগঠনিক ভেটি, দলের মজবুত স্থিতি আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বত সরকারে করা উন্নয়নমূলক কাম, আমি সেই কারণে আমি এই বিশাল বিজয়ের ফলে আমি আগবাড়িছো। ই এক প্রকারের ল্যান্ডস্লাইড ভিত্তি মানে এক নির্ণায়ক ভিত্তি বিজয় রাজনীতিতে, এনেকা নির্ণায়ক বিজয় যা 40 বছরের কমসে কম 40-45 বছরের ইতিহাসত নাই। পূর্বতে যেটা কোনো বিরোধী দল নাছিলে গোপীনাথ বরদলৈ দিনত, বিষ্ণু মেধির দিনত বা বিমলা চলিয়ার দিনত এনেকা লেখত লবলগীয় বিরোধী দল নাছিলে তেতিয়া একপক্ষীয় বিজয় হয়েছিল কংগ্রেসের, কিন্তু যেতিয়া বিরোধী দল আহিল বহুমুখী যেতিয়া কেবাটাও পুনর প্রতিদ্বন্দ্বিতা হবলে আরম্ভ করলে তার পিছত এনেকা বিজয় সম্ভব হওয়া নাছিলে 1977 ইলেকশনের পিছত। এই যে বিজয় এই বিজয়টা একটা নির্ণায়ক রাজনৈতিক বিজয়, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর প্রতি বিজয়, ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে মানে কৌশলী নেতৃত্ব আর উন্নয়নমুখী যে চিন্তা সেই চিন্তার পক্ষত অসমৰ জনসাধারণে ভোটদান করেছে, অগ্রগামী অসমৰ বাবে এই ভোটদান হয়েছে, শান্তিপূর্ণ অসমৰ বাবে এই ভোটদান হয়েছে, উন্নয়নের ধারাক অব্যাহত রখার কারণে এই ভোটদান হয়েছে। আজির তারিখত এই মুহূর্ত অসমৰ জনতা জনার্দনের ওসরত কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এইখিন বক্তব্য আমি আগবাম অতি বিনয়ের আর অতি বিনম্রতার আমি অসমৰ জনসাধারণের ওসরত আকো এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছো। ভারতীয় জনতা পার্টির ফলের পর প্রত্যেকজন ভোটার যে ভোটারে আমাক ভোট দিছে যখন আমাক ভোট দিয়া নাই সকলকে আমি আমার তরফের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছো।
3: রঞ্জীব শর্মা ডাঙরিয়া স্টুডিওর পর বেদব্রত দেব মিশ্রই কোথ প্রথমতে আপনার শুভেচ্ছা জানাইছো। আপনি একটা কথা কৈছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব দলে ইমানখিনি আগবাড়ি গেছে, এই নিঃসন্দেহে একটা কৌশলী রাজনীতিক সেটা স্বীকার করব লাগিব, কৌশলগত ধারণাবর শুদ্ধ প্রমাণ হয়ে আহিছে এই অনস্বীকার্য, কিন্তু আপনি একটা কথা মোৰ মনে ধরেছে যে গোটেই কথাটোত আপনি দলীয় কার্যকর্তার ভূমিকা নাই বলে ভাবে নেকি বা দলীয় আদর্শ নীতির?
2: মিশ্র ডাঙরিয়া, মই আরম্ভণিতে কৈছো যে দলের দুটা কারণত আমি এই বিজয় করেছো, একটা হল দলের সংগঠন আর দলের কার্যকর্তার সক্রিয়তা, দ্বিতীয়টো হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব, দুটা বস্তুর মাজত ব্রিজিং হব লাগিব, দুটা বস্তুর মাজত যেতিয়ালৈকে ব্রিজিং নহয় তেতিয়ালৈকে আপনি নির্বাচনী বিজয় সম্ভব করে

0: সেইবাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে অসমত যাতে উদ্যোগ প্রতিষ্ঠা কৰিব পৰা যায়, বিভিন্ন উদ্যোগ যাতে আমি ইয়াত প্রতিষ্ঠা করে অসমখনক আগবঢ়াব পৰা যায়, তেওঁ এটা পরিবেশ নির্মাণ করবলে চেষ্টা করেছে, যাতে আন্দোলন বিবর্জিত এটা পরিবেশ, সন্ত্রাসবাদ নিরাময় নির্মূল করার একটা পরিবেশ, শান্তিরে যাতে আমি অসমখনের পরিবেশ এটা নির্মাণ করব পারো, যার জড়িয়ে যাতে উদ্যোগ প্রতিষ্ঠা হব পারে, যার বাবে আপনি অ্যাডভান্টেজ আছে 2.0 মাননীয় মুখ্যমন্ত্রীগিয়ে করেছে, আর তেখেতক দাভোসর দরে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামত আমন্ত্রণ করা আমার বাবে খুব শুভ লক্ষণ। এনে প্রেক্ষাপটত আমি ভবিষ্যতে নতুন প্রজন্মর সংস্থাপন এটা আমার বাবে প্রত্যাহ্বান থাকিব বা আমি সেইখিনি করিব লাগিব। ঠিক তেনেধরনে কিছুমান আমার হয়তো আন্তঃগাঁথনিমূলক কিছুমান তৃণমূল পর্যায়ত কাম আছে, যে গাঁও সমূহক আমি সমৃদ্ধ গাঁওলে কেনেকৈ রূপান্তর করব পাৰি, কারণ আমি কৃষি ক্ষেত্রত বহুত উৎপাদন করব পারো, কিন্তু তার আমি ব্যবসায় কেনেকৈ করিম, তার কারণে কেনেকৈ মার্কেটিং লিঙ্কেজ করব পাৰিম, বা আমি এটা কৃষি কেনেকৈ জীবিকার এটা সন্ধান আমি দিব পাৰিম। ক্ষুদ্র চাহ খেতিয়ক সকলৰ কিছু সমস্যা আছে, চাহ বাগিচার শ্রমিক সকলৰ কিছু সমস্যা আছে, সেই সমূহ ইন্টারলিঙ্ক, সেইকাৰণে চাহ উদ্যোগক আকৌ পুনৰভাৱে পুনৰজীৱিত কৰিবৰ বাবে আমি কি কি পদক্ষেপ গ্ৰহণ কৰিম অনাগত দিনত, সেই সমূহ যদি আমি পদক্ষেপ গ্ৰহণ কৰোঁ, আৰু যদি শিক্ষা আৰু বিজ্ঞান আৰু প্ৰযুক্তিবিদ্যাৰ যদি আমি এটা ভাল পৰিবেশ নিৰ্মাণ কৰিব পাৰোঁ, কাৰণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় আৰু যথেষ্ট বিদ্যালয়সমূহ আন্তঃগাঁথনিৰ লগতে বিভিন্ন বিদ্যালয়সমূহৰ সমগ্ৰ পৰিৱৰ্তনৰ দিশত চৰকাৰখনে আগবাঢ়িছে, মই ভাবো এইখিনি কাম যদি আমি সঠিকভাবে রূপায়ণ করব পাৰো, তেতিয়াহলে অসমখনক আমি যি লক্ষ্য ভাবি লৈছো সেই লক্ষ্যলে আমি উপনীত করব পাৰিম, তো সেইবাবে আমি সকলো সামৰি নিশ্চিত করব লাগিব আমি এইখিনি কাম, আর আমার আশা মাননীয় মুখ্যমন্ত্রীগৰাকীৰ নেতৃত্ব আমি ইয়াক সম্ভব করে তুলিব পাৰিম।
1: দাস ডাঙরিয়া, মই পুনৰবাৰ আপোনাক অভিনন্দন জনাই আৰু এটা কথা লগতে কওঁ। হেল্লো
0: হেল্লো
1: দাস ডাঙরিয়া,
0: হয়
1: কম, পুনৰ মিশ্ৰই কৈছো। আপুনি কৈছে যে কৃষি ভিত্তিক যিবিলাক জীৱন জীৱিকাৰ উপায় এই কথাটো আপুনি কৈছে, কিন্তু আমি যিমান দূৰ জানো উত্তৰ অসমত কোল্ড ষ্টৰেজ নাই, কোল্ড ষ্টৰেজৰ চৰকাৰী যিটো ব্যৱস্থা একেবাৰে শূন্য।
0: কোল্ড ষ্টৰেজৰ কাৰণে আমি ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা মুখ্যমন্ত্রীগিয়ে করেছে, আর মুখ্যমন্ত্রীগিয়ে নিজেও ইলেকট্রিসিটি জেনারেশন কেনেকৈ করব পৰা যায়, কম দামত আমি উদ্যোগক কেনেকৈ ইলেকট্রিসিটি প্রভাইড করব পাৰো, যাতে ইলেকট্রিসিটি যোন মানে 100% যদি আমি দিব পাৰো, বিতরণ ভালকৈ করব পাৰো, তেতিয়াহলে আমি কোল্ড স্টোরেজ আমি নির্মাণ করব পাৰিম, আৰু কোল্ড স্টোরেজ সমূহ আমি আমি নির্দিষ্ট স্থানত নির্মাণ করব পাৰিম, যেটা কৃষিজাত সামগ্রী সমূহক আমি তেওঁলোকে হয়তো উচিত মূল্যও পাব পাৰিব, আৰু রাইজও ইয়াৰ মাধ্যমেৰে জীৱন জীৱিকাৰ এটা সুযোগও পাব, আৰু মই আশা কৰিছো অহাবাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এইটো খিনি ক্ষেত্ৰত বিশেষ পদক্ষেপ গ্ৰহণ কৰিব বুলি আমি আশা কৰিছো।
1: শেষত দাস ডাঙৰীয়া, এটা কথা আমি ধাৰণা কৰি লব পাৰো নেকি, আগত মন্ত্রী সভাত আপনি এগারী কেবিনেট মন্ত্রী হব, আমি এনেকা একটা ধারণা লব পারো নাকি?
0: সেয়াতো মই এগারী দলের কার্যকর্তা হয়, এয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমার রাষ্ট্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব সিদ্ধান্ত লব, কিন্তু আমাক যি দায়িত্ব দিছে আমি সেই দায়িত্ব নিষ্ঠাৰে পালন করবলে চেষ্টা করি, অসমীয়া রাইজক সহায় করবলে চেষ্টা করিম, মই বিশ্বনাথৰ ৰাইজে যেহেতু মোক আশীৰ্বাদ কৰিছে, মই বিশ্বনাথৰ ৰাইজৰ আশা আকাংক্ষা সমূহ পূৰণ কৰিবলৈ সদায় চেষ্টা
2: কৰিছো।
1: তেতিয়াহলে মই আপোনাক এই আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ বাতৰি বিভাগৰ পৰা সাময়িকভাৱে অভিনন্দন জনাইছো।
2: ধন্যবাদ। এতিয়া আমি সেইটো ষ্টুডিঅলৈ যাব লাগিব, মোৰ সহযোগী নিৰুপমা বৰঠাকুৰ আছে, আমাক নিৰ্বাচনী ফলাফলৰ শেহতীয়া তথ্য দিব।
3: নমস্কাৰ, অসম বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগণনাৰ শেহতীয়া তথ্যলৈ মই নিৰুপমা বৰঠাকুৰ। বিধানসভা নিৰ্বাচনৰ ভোটগণনাৰ শেহতীয়া তথ্য অনুসৰি বিজেপিয়ে 25খন আসনত জয়লাভ কৰাৰ লগতে 57খন আসনত আগবাঢ়ি আছে। জালুকবাৰী সমষ্টিত ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই 80,235টা ভোটত জয়লাভ কৰিছে। কংগ্ৰেছে 20খন আসনত অগ্ৰগতি লাভ কৰিছে। বি পি এফৰ মাজবাট সমষ্টিৰ প্ৰাৰ্থী চৰণ বড়ো, মানস সমষ্টিৰ প্ৰাৰ্থী থানেশ্বৰ বসুমতাৰী, ওদালগুৰি সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰিহণ দৈমাৰী, ভেৰগাঁও সমষ্টিৰ প্ৰাৰ্থী মহেশ্বৰ বড়ো ইতিমধ্যে জয়ী হোৱাৰ লগতে দলটো 6খন আসনত আগবাঢ়ি আছে। অসম গণ পৰিষদৰ সভাপতি তথা বোকাখাট সমষ্টিৰ প্ৰাৰ্থী অতুল বৰাই 60,537টা ভোটত, ডিমৰীয়া সমষ্টিৰ প্ৰাৰ্থী ডঃ তপন

0: পরবর্তী সময় উগ্রপন্থীর সমস্যা বহু ভাত প্রতিঘাতর মাঝে আগবাড়ি আইসো। এক অশান্ত আছিল, কিন্তু বিগত এটা বছর উগ্রপন্থীর গুলিত এজনো মানুষের মৃত্যু হওয়া নাই, এটা বোমা বিস্ফোরণ নাই, নাই বন্ধ, আনকি কাজিরঙার গড়কেটাও সুরক্ষিত। গতি এই সুরক্ষিত কথা রাইজ আমার কাছে থিয় হয়েছে। বিকাশের সমান্তরালভাবে মোদী ডাঙরিয়া, অমিত শাহ ডাঙরিয়ার সহযোগিতার, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নেতৃত্বাধীন বিজেপি মিত্রজোটর সরকারে বিকাশ আর সুরক্ষা দুইটার কাম একটা করেছে বাবেই রাইজ আমার ওর থিয় হয়েছে। আমি কৃতজ্ঞ, কৃতার্থ, দায়িত্ব বাড়িছে। আমি ভাবো মোদী ডাঙরিয়ার সহযোগিতার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারে, ডাবল ইঞ্জিন সরকারে এই কাম করে যাব। আর এটা অভিলেখ, একেরেহে তিনবার এনেক সরকার গঠন করার অভিলেখ অসমত
1: আছে। মার্গারিতা ডাঙরিয়া,
0: হয়
1: হ্যালো মার্গারিতা ডাঙরিয়া,
0: নমস্কার।
1: নমস্কার, মই বেদব্রত দেব মিশ্রয় কৈছো দেই।
0: হয় নমস্কার দাদা।
1: নমস্কার, ভালে আছে নহয়?
0: ভাল দাদা।
1: কিমান মান ভাল?
0: এতিয়া আসলে সংখ্যায় কবলে অল্প দিগদার হয়েছে। আপনি সংখ্যাগত ভাগ বলে কলে মই 100% ভাল বলে কব লাগবে, কারণ 101 আসনত আমি আগবাড়ি আছো। বাকি মূল ব্যক্তিগতভাবে প্রচার, দলীয় প্রচার বা যেবিলাক বিজ্ঞাপন নির্মাণ, বৈদ্যুতিন মাধ্যম, ছপা মাধ্যমকে আদি করে নতুনক সংযোগ হওয়া সামাজিক মাধ্যম ইত্যাদির প্রচারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে দিয়েছিল, গতি মোট সৌভাগ্য হয়েছিল। এইবিলাক কামর সমান্তরালভাবে যোরহাট লোকসভার 10টা সমষ্টির সাংগঠনিক দায়িত্বত মই বিগত দুবছরে মুখ্যমন্ত্রী আর সভাপতির নির্দেশক্রমে কাম করেছো। এই 10টা সমষ্টিত বিগত লোকসভা সময় যেতিয়া যোরহাটত গৌরব গগৈদেব জিকিছিল, তেতিয়া আমি মাত্র এটা মাজুলিতে আগবাড়ি আছিল, বাকি সকলকে পিছ পড়ে আছিল। 9খনত পিছ পড়ে আছিল, 40,000 পর্যন্ত ভোটত পরাজিত হয়েছিল আমি তিতাবৰত। তার বিপরীতে আজি মূল দায়িত্ব থাকা, আমার দায়িত্ব থাকা যোরহাট লোকসভাত ওলোটা ছবি, 9খনত আমি জিকিছো আর এখনত প্রতিদ্বন্দ্বিতাত আমি পিছ পড়ে আছো। গতি সামগ্রিকভাবে দাদা, আপনি মোর এটা মনের স্থিতিটা সহজে অনুমান করব পারিব।
1: আপনাক, আপনার দলের হয়ে আপনার অভিনন্দন জানাইছো এই ফলাফলের কারণে। কিন্তু মার্গারিতা ডাঙরিয়া, পঞ্জনভুক্ত নিবনার সংখ্যা 42 লাখ,
0: সেইখিনি মোৰ কিছু রিজার্ভেশন আছে, তেনে ধরনের তথ্য মোৰ হাতত নাই। যিসকলে এতিয়া এটা কথা মন করব, এতিয়া যিসকল লোক অধ্যয়নরত, তেওঁলোকে কোনোবাই স্নাতক পাস করলে হয়তো উচ্চ শিক্ষাত ব্রতী, তেওঁ যদি নামটো কেনেবাকে পঞ্জীয়ন করে, এক দ্বিতীয়তে প্রাইভেট সেক্টরের বিভিন্ন কাম করে আছে শিক্ষিত লোক, তেওঁলোকে সরকারি চাকরি এতিয়ালৈকে নিয়োজিত হওয়া নাই, বাবে তেওঁলোকৰ সিংহভাগৰে নাম থাকে পঞ্জীয়ন কৰিবৰ বাবে সরকারি চাকরির, যাতে আবেদন কৰিব পাৰে তেওঁলোকৰ নাম পঞ্জীয়ন হৈ থাকে। তৃতীয়তে বহু নবপ্রজন্মৰ উদ্যমী, যি সৰুকে ক্ষুদ্ৰ ব্যৱসায় বা এছএমই, যিকোনো ধৰণৰ কৃষি বা অন্যান্য ক্ষুদ্র ব্যৱসায়ৰ সৈতে জড়িত, তেওঁলোকো শিক্ষিত লোক, যিসকলে ব্যবসায় আরম্ভ করে হয়তো দুজনক নিয়োগও করেছে, কিন্তু তেওঁৰ চাকৰি কৰাত হয়তো মন এটা আছে, বাবে তেওঁৰ নামো কেতিয়াবা নিয়োগ কেন্দ্র বা আমার দক্ষতা বিকাশ কেন্দ্রত নাম সন্নিবিষ্ট হয়ে থাকব পাৰে। গতি এই যে সংখ্যা, এই সংখ্যাটো এটা আপেক্ষিক সংখ্যা, এই সংখ্যাটোৰ সৈতে মই রাজি নহয়।
1: ঠিক আছে বাৰু, এতিয়া কথাটো এনেকুৱা, ধৰক আগত 5 বছর আপোনালোকৰ মানে বিজেপি দলৰ এনডিএৰ, এতিয়া এই 5 বছৰত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বারম্বার কৈ আছে যে অসমক 5খন উন্নত রাজ্যর ভিতর এখন কৰিব লাগে। এই আগত 5 বছৰত আপনার আপনার অভিজ্ঞতা আছে, সাংগঠনিক অভিজ্ঞতা আছে, আপনি সাংস্কৃতিক দিকৰ এটা অভিজ্ঞতা আছে, আপনার এটা, আপনি বৈদেশিক পরিক্রমা ডক্টরের এগারী মন্ত্রী ভারত সরকারের, এই অভিজ্ঞতার পৰা আগত 5 বছৰত কোনটো বিষয় আপনি লোৱাটো ব্যক্তিগতভাবে বিচাৰে?
0: সব এটা বিন্দুত কেবল দৃষ্টি নিক্ষেপ করে নহব, সমস্যা জড়িত অসম লাহেকৈ ঠন্ধরি উঠেছে, বিভিন্ন কাম আছে। আপনি প্রথমে কৈছে নিবনুয়াসকলের কথা, অতি গুরুত্বপূর্ণ কথা, আর সেই কারণে আপনাদের দেখিছে বিগত সময়ত 1 লাখ চাকরি দিম বলে কই হিমন্ত বিশ্ব শর্মাদেবর সরকারে 1,65,000 সরকারি চাকরি দিছে, তাকো সম্পূর্ণ নিকা নিযুক্তি, যেহেতু অসমের মানুষের মতে আমার প্রসার ভারতীর রেডিও স্টেশনত তেনে ধরনের মানুষের নাম নকও, কিন্তু তেনে ধরনের মানুষে জেল হাজতো থাকবলিয়া হয়েছিল। তার বিপরীতে 1 লাখ চাকরি দিম বলে 1,65,000 নিকা নিযুক্তি হল। দ্বিতীয় কথা, লক্ষাধিক লোকক, আই মাতৃসকলকে আদি করে যুব প্রজন্মক উদ্যমিতা আসনির জড়িয়ে যাতে নিজে কিবা একটা ক্ষুদ্র ব্যবসায় আরম্ভ করবেন, তার 2 লাখের 5 লাখ টাকা পর্যন্ত দিয়া হয়েছিল। আর আমার আটাইক গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার উদ্যোগীকরণ আর বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রক অসমলৈ স্বাগতম জানায়, যে ব্যবসায় বাণিজ্য আরম্ভ করা হয়েছে সেমি কন্ডাক্টরপর আদি করে পতঞ্জলিলৈকে, এইবিলাকত হাজার হাজার লোক নিয়োজিত হয়েছে।

0: ওয়ান ট্যাবলেট।
1: আর যদিহে দুর্ভাগ্যবশত দুইটা কিডনি বিকল
0: হয়
1: কিডনি রিপ্লেসমেন্টর যেটা ব্যবস্থা ভারতীয় আইন মতে আত্মীয় স্বজন হলে বেশি অসুবিধা নাই যদি দাতাগী নিজের হয় আত্মীয়, কিন্তু যদিহে দাতা কোনো নিজের মানুষ না থাকে, ভারতবর্ষত মাত্র এখনই হসপিটাল আছে যত মানে বাহিরা পেসেন্টর আত্মীয় নহলেও লব পারি, কলকাতার আর এন ট্যাগোর, আর প্রসেসটা প্রায় মোটামুটি 40 লাখ টাকা এটা কিডনি মানুষ কিডনি পেশেন্ট জিয়াই থাকবে এটা 40 লাখ টাকা। বিল্ডিং বনালেই মেডিকেল কলেজ বনালেই নহব, আমি এই সমূহ দেখো নতুন সরকার কোনে
0: এটা কিন্তু মানুষের লাইফ এন্ড ডেথ জীবন মরণ।
2: আর যে সমূহ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল তেওঁলোকে সাজিছে তাত বেশিরভাগে সেই রোগীসকলের সেই ধরনের রোজর আপত্তি থাকে যে তাত উপযুক্ত চিকিৎসক না থাকে, ঔষধ না থাকে, সেই ধরনের আপত্তি আগতেও আছিল এতিয়াও আছে। আনকি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ক্ষেত্রতো সেই অভিযোগ আছে প্রায় আছে। গতি স্বাস্থ্যকেন্দ্র খণ্ডর যিমানেই চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল নির্মাণ করব, যিকেইখন আছে আর অধিক নির্মাণ নকরিও যিকেইখন আছে তার যাতে উন্নত
1: অবস্থা সম্পূর্ণ অবস্থাত যাতে তার ব্যবস্থাটো করে এটো এটা বিনিশ্চয়।
2: আর তার লগতে যেটো মই শিক্ষা খণ্ডৰ কথা কব খুজু যে শিক্ষা খণ্ডত সরকারি যিবিলাক শিক্ষানুষ্ঠান আছে তার উন্নত অবস্থা করব লাগে, কারণ যেহেতু ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানত সবেই পড়াব নয়, সকল পিতৃ মাতৃয়ে পাঠদান করাব নয়, আর তার পাছত যে প্রাথমিক পর্যায়ের মই কথা নকও, তারপর এনেকা ধরনের একটা মূল্য ভরবলগিয়া হয় পিতৃ মাতৃয়ে যে তেওঁলোকৰ সকলো নিজৰ আশা আকাঙ্ক্ষা বাদ দি নিজৰ সন্তানটো পঢ়াবলগিয়া হয়।
3: অরুণিমার কথার আগ ধরে মই কওঁ যে অসমৰ বেছিভাগ উচ্চতর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আর প্রধান শিক্ষকরে চলি আছে, এক নম্বর। দুই নম্বর, প্রায়ভাগ স্কুলতে বিজ্ঞান শিক্ষকর অভাব, প্রায়বিলাক স্কুলত সরকারের একটা অত্যন্ত আদরণীয় আমি ব্যক্তিগতভাবে দেখিছো যে সরকারি মহাবিদ্যালয়বিল 8 কোটির 10 কোটি টাকা দিয়ে বান্ধি দিছে, এটা খুব আদরণীয় পদক্ষেপ। কিন্তু বিদ্যালয়ের যেটা শিক্ষক শিক্ষকর অনুপাত শিক্ষক শিক্ষয়িত্রীর সেইটার অভাব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ার ফলত যেটা প্রশাসনীয় ব্যবস্থা স্কুল বা বিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক সেইটো ভাঙি পড়ছে, প্রত্যেকে নিজের মতে করে, শেষত হয়েছেগে ছাত্র ছাত্রী যথেষ্টখানি লোকসানের সম্মুখীন হয়, ভালকে পড়বলে নাপায়, বিজ্ঞান শিক্ষকর অভাব ইত্যাদি ইত্যাদি। এই এই এটা ধরক রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 এই শিক্ষানীতির স্কিল ডেভেলপমেন্টের উপর যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছে, এই কথাবিল সরকারে চাব লাগে। অরুণিমার কথা হাত ধরে কোথাও বৈশ্য ডাঙরিয়ার কথা হাত ধরে মানে আন একটা কম যে গোস্বামী ডাঙরিয়া আর বৈশ্য ডাঙরিয়া কৈছে যে শিক্ষা খণ্ড স্বাস্থ্যখণ্ডর তার লগত কিন্তু বোধ করব মই ভাবো ভারতবর্ষ মানে রাজ্যর ভিতর অসমতে আটাইতকৈ ড্রাগসর হেৰি বেছি হয়েছে নেকি, একটা ডাঙর
0: সমস্যা
2: মাদক দ্রব্য ধরা পেলাই আছে, মাদক দ্রব্য কিন্তু ঘাটিবিলাক কে উৎখাত করব পড়া,
3: ঘাটিবিলাক কিয় করা নাই, পুতেকে বাপেকক ড্রাগসর কারণে মারিছে, বাপেকে পুতেকক ড্রাগসর কারণে মারিছে, এই ঘটনা কিন্তু অসমীয় সমাজত
0: আগত
3: নাছিল, আগত নাছিল,
0: নাছিল, এটু আপনি বড় সুন্দর কথা কইছে, এটা ঘরে ঘরে ড্রাগস খলরা
3: এইবিলাক, কিন্তু ইয়ার কারণ কেবাটাও আছে, ইয়ার কারকর ভিতরত এই ধরক শিক্ষা লৈছে, তাত শিক্ষা লৈ কোনো চাকরি নাই, ব্যবসায় কৰিব পৰা নাই, নিজস্ব উদ্যোগ নাই, সরকারেরও হয়তো এটা উদ্যোগ আছে কিন্তু প্রপার ভাবে বা নীতি নির্দিষ্টভাবে তাত রূপায়ণ হোৱা নাই, এইবিলাক কারণতো এইবিলাক হৈছে।
1: আপনার কথা আদ ধরে মই এটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কওঁ, যোৱা বছর আমার রাজ্যপাল গৰাকী এটা তেখেতে নিজাববিয়াকে এটা অভিযান চলাইছিল কর্তব্য আছে বিকাশ বলে, যে স্কুলিয়া হায়ার সেকেন্ডারি আর হাইস্কুলের ছাত্র ছাত্রীসকলক আমার সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ সর বয়সতে শিকায় আমি সুনাগরিক হিসাবে আগবাই কিদরে নিব পারো, সেই অনুষ্ঠানের কামরূপ মহানগর জেলার এগারী সমল ব্যক্তি হিসাবে মই 20খন শিক্ষানুষ্ঠান ভ্রমণ করেছিল, আর যেটু প্রতিচ্ছবি দেখবলে পাইছিল খুবই উদ্বেগজনক, প্রায় এনেকা 9খন আমি বিদ্যালয় গেছিল যত নতুন শিক্ষানীতির সরকারি অধিসূচনা জারি করে তাক হাইস্কুলের হায়ার সেকেন্ডারি উন্নীত করা হয়েছে, তাত কোনো

0: সহকারী সঞ্চালক স্বাস্থ্য সঞ্চালকালয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগ সরকারের ইমিউনাইজেশন ডিভিশনত কর্মরত আর কেবা বছর ধরে তখেতে এই কামত জড়িত হয়ে আছে। বাইদেউ স্বাগত জানাইছো আপনার।
1: ধন্যবাদ।
0: হয়, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা জরায়ুর মুখর কর্কট রোগ আর তার বিরুদ্ধে যেটা এটা আমার টিকাকরণ একটা ক্যাম্পেইন চলিছে, কিয় ইমান গুরুত্বপূর্ণ এই টিকাকরণ ব্যবস্থাটো? যেটু সার্ভিকেল ক্যান্সার যে HPV বলে কইছে আপনাদের, হিউম্যান পেপিলোমা ভাইরাস, গতি এই বিষয়ে অকান শ্রোতাক জানালে নিশ্চয় ভাল পাম। মই ডক্টর অনুরাধা বরঠাকুর বাইদেউর পর আরম্ভ করব খুঁজছো, আসলে হিউম্যান পেপিলোমা ভাইরাস নু কি?
1: প্রথমে মই কব খুঁজছো যে কর্কট রোগর আটাইতকে বেশি হয়েছে ব্রেস্ট ক্যান্সার, তার পাছতে হয়েছে সার্ভাইকেল ক্যান্সার, আর ইন্ডিয়ার প্রায় 99.7 হয়েছে এই হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে এখিনি হওয়া হয়। আর ইয়ার বহুতই স্ট্রেইন আছে HPVর, যে কারণত আমার HPV 16 আর 18 আমার প্রায় 83% আমার ইন্ডিয়াত HPV ভাইরাসের কারণে হয়েছে
0: হয়।
1: গতি ইয়ার প্রতিরোধ করব কারণে আমার HPV ভ্যাকসিনটি দিয়া হয়েছে। আর আমি ভাবো যে যদি আমি এইটো দি আমি 15 বছর বয়সলেকে যদি আমি কন্যা শিশুখিনিক আমি রক্ষা করব পারো, তেতিয়ালে হয়তো আমার সার্ভাইকেল ক্যান্সারের হেরিটো কমি যাব। আমার ইনে আপনার প্রায় 78,000 নিউ কেসেস আমি পাও
0: প্রতি বছরে
1: অল ওভার ইন্ডিয়া, আর প্রায় 42,392 ডেথস আমার হয়। গতি এই আমি ক্যান্সারলে যাওয়ার আগতে যদি আমি প্রতিরোধ করব পারো, গতি সেইটো কারণে আমার হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন যেটা সেইটো আমার সরকারে আরম্ভ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ করেছিল, আর এটা আমি গোটে দেশতে চলাই আছো, আমার অসমতো এটু চলি আছে।
0: হয়, আমি ডাক্তার সবিতা দাসের ওসরলে আহিছো। কথাটো হল কি, বাইদেউ কলে কিমান গুরুত্বপূর্ণ এই বিষয়ে, এই যেটো হিউম্যান পেপিলোমা ভাইরাস আর তার যেটো ভ্যাকসিন উলাইছে এটা ধরক গোটেই ভারতবর্ষতে দি থাকা হয়েছে, গুরুত্বর কথাটো বাইদেউ কলে ইতিমধ্যে, যেটো আমার তথ্য সেটা সচাকই আমার চিন্তনীয়তা বিষয়। গতি কেনেদরে আমি ধরক রাইজক সজাগ করব পড়ো, আরম্ভণিতে এই জরায়ুর মুখর কর্কট রোগ এই বিষয়ে কম বেশি পরিমাণে আটাই জ্ঞাত, তথাপিতো আমি অকনমান জানিব খুঁজছো চমুকে হলেও এই বিষয়টি যাতে আমার শ্রোতায় বুঝি পায় কিমান গুরুত্বপূর্ণ এই রোগ প্রতিরোধ করাটো।
2: ধন্যবাদ আপনার প্রশ্নটির, এটা নিশ্চয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকো আমি এটুকু কব যে সাইলেন্ট কিলার বলে কো, যোনটো হিউম্যান পেপিলোমা ভাইরাসের পর যোনটো আমার সার্ভাইকেল ক্যান্সার হয় এটা হচ্ছে সাইলেন্ট কিলার। এটু অলরেডি কোয়া হয়েছে, আমার আগরগী বক্তা অলরেডি কোয়া হয়েছে যে এটু বহুত কমন বাট এটু এসিমটমেটিক, তারমানে সিমটমসটো সাধারণতে নাথাকে। সাইলেন্ট কিলার বলে আমি এখানে কৈছো যে গমেই নাপায় বেমারটো যে হয়ে আছে, কিন্তু যদি পার্সিস্টেন্টলি ইনফেকশনটো হয়ে থাকে, হিউম্যান পেপিলোমা ভাইরাসের ইনফেকশনটো যদি পার্সিস্টেন্ট মানে রেগুলারলি হয়ে থাকে
0: প্রায়
2: বারে বারে হয়ে থাকে, তেতিয়াহলে ইয়ারপর গে পেলায় ক্যান্সার হব পারে। আর ক্যান্সার হওয়া মানে তো ট্রিটমেন্টও তেনকা একো ট্রিটমেন্টে নাই, গতি সেইটো ফলের পর এটা বহুতই ইম্পর্টেন্ট, এই ক্যাম্পেইন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বহুতই ইম্পর্টেন্ট। আর মেইনলি এসিমটমেটিক কিহর কারণে কোথাও আমি 17 টাইপস বেলেগ বেলেগ টাইপস আছে ভাইরাসটোর, তার অঙ্কজেনিক মানে যদি ক্যান্সার করব কেটামানে আছে 16 এন্ড 18 টাইপসটা ক্যান্সার করব পারে, সো অঙ্কজেনিক বলে কোয়া হয়, গতি সেইটোর কারণে আমি ভ্যাকসিনটো দিবই লাগবে 14 ইয়ার্সর পর যখন ছোয়ালিয়ে 14 বছর অলরেডি কমপ্লিট করেছে বার্থডেটো আর 15 বছর কমপ্লিট হওয়া নাই, সেইখানি পিরিয়ডের ভিতর আমি একটা ডোজত ভ্যাকসিনেশনটো করব লাগে।
0: এটা ধর গোটেই ভারতবর্ষের অসমতো আরম্ভ হয়েছে, আর ধর এই ভ্যাকসিনটো নতুন নহয়, কিন্তু ধরক আমার সাধারণ রাইজে কমকে জানে, আগতে ধরক ব্যক্তিগত খণ্ডত দি থাকা হয়েছিল, এতিয়া আমার যেটা সরকারি খণ্ড বলে কৈছে তাত হাঙুরি লওয়া হয়েছে, গতি এতিয়া যেটো চিত্র সেইখান কেনেদরে ধরক চেঞ্জ হব বা কি ধরনের এই বস্তুটার পরিবর্তন আহিব বলি ভাবিছে, আর টার্গেট কিমান আছে আপনার একটা নিশ্চয় টার্গেট দিয়া হয়েছে যে ইমানখিনি আমি কভার করব লাগিব, সেই কথাখিনি ডাক্তার বরঠাকুরের পর আমি জানিব খুঁজছি।
1: আচ্ছা, আসলতে হুর একটা প্রোগ্রাম আছে 90-70-90, তার মানে হয়েছে আমি 90% সোৱালীক কন্যাক আমি 15 বছর আগত আমি ভ্যাকসিনটো দিব লাগে, 90% কাভারেজ হব লাগে। আর 70% হয়েছে স্ক্রিনিং যেটো আমি আমি যদিও ভ্যাকসিন দিও তাক যে স্ক্রিনিং করব নালাগে সেটো নহয়, আমি স্ক্রিনিং করব লাগিব, সেটো 35 ইয়ার্স 35 বছর আর 45 বছর এটা স্ক্রিনিং করবই লাগে। আর হয়েছে 90%

0: যার হয়েছে যে মানে কমকে হলে প্রি ইনভেসিভ যে আমি কম প্রি ইনভেসিভ ক্যান্সার আমার সেইখিনি ট্রিটমেন্ট পাব লাগে আর যিখিনির আমার ক্যান্সার হয়ে গেছে তেওঁলোকক আমি ম্যানেজ করব লাগে 90% গতি সেইটো হয়েছে আমার 90-70-90 গোল যেটু আমি 2030 ভিতরত কমপ্লিট করব লাগে।
1: এতিয়া ধরো এই যেটু আরম্ভ হয়েছে ক্যাম্পেইনটো তার জড়িয়ে আমি কেনে ধরনের ব্যবস্থা সিস্টেমটা কেনকা করেছো ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেসর ফালর পড়া ভ্যাকসিন দিয়ার কারণে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেহেতু ক্যাম্পেইন তিন মাস চলিব তারপর ধরো বেলেগ ফেজ আরম্ভ হব এই তিন মাহত কেনে ধরনের এই ভ্যাকসিনেশন যেটা হিউম্যান পেপিলোমা ভাইরাসের যেটা ভ্যাকসিন

বিহারী নহয় যখিনী, বেমার নহয় গ্রহণী, ভাত নহয় অমাতর মাত, মন হীরা দই সোয়ালী নহয় ঢেপেসি, এসারি নহয় লেকে।

0: মাছ পালি
1: কোন ওয়া আপনি দেখুন এইখানি পালে হি
0: কাউরিয়ে কানো করতেই দিছে না আর পাক এটা মারো পুরনি অভ্যাস তাহানি চাকরি দিনের অভ্যাস রিটায়ারমেন্টর পিছতো অভ্যাস এরা নাই মাছ পালি
1: পালো
0: মাগুর নে কাউই
1: মাগুর
0: এক কিলোমান হবনে বারু
1: জুখি চা নাই
0: এন্ধারে এন্ধারে ইয়ালে আহ যেন পাইছো
1: যেতিয়া সার পাও তেতিয়া আহ
0: নাই নাই নাই নাই নাই নাই ভাল কাম করা নাই কলে রাতিপুয়া দেওভূত ফুরে অকলে আহিব নাপায়
1: মোর বাবে আপনার বড় দুঃখ নহয়নে
0: মোর কোষত উঠি ডাঙর হওয়া ছোৱালী তই অহ ফুল উঠোতে ফুল পাহত
1: চাও মোর টুটর পাহাত খন আতা আকসুন দাইতে
0: ঈশ্বরৰ বিচার শাসন আই বিয়ার 15 দিন পিছতে ঈশ্বরে তোর এক কপালর ফটো মুছিব লাগেনে ভাগ্য মারৰ ঘরলে গুছি আহিলি চাও
1: রব চকু পানি মহাই মহাই দেখুন হাতখন মোর গালে আনিছে
0: তোর এই রূপ আয়ো এই মুখখন আহি ফাটি যায় বুঝছ মুখখন ফাটি যায়
1: চাও এরক আপনি নহয় আন হওয়া হলে মই এতে পরে বন্দাসরত গয়খন দুফার করিল হেতে পিছে আপুনি মোর পিতৃ বয়সর বলদ আপুনি এটা বলদ আজি কেবা দিন ধরে আপনার চাল চলন মই লক্ষ্য করি আছো ঘরত আপনার বিয়া করার তিরতার জনি নাই
0: এই খবর দাগে
1: এতিয়া মই গুটাই বুড়কে কম
0: এই মাই এই মাই খবর দাও মাও
1: হেয়া কন্দাতি হালো লোলা।